0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আহার মাহর 30 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর 15 জুলাই। পঞ্জিকার পরা পাওয়া তথ্য অনুসরি আজি শুক্ল পক্ষর প্রতিপদ তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:44:47, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:14:22।

0: আমার যেটু রেডিও সেন্টারের কাছত যত মানে আমার ট্রান্সপোর্টের রুম বলে কয় আমার গাড়ি চালক সকল থাকে সেইফালে মানে লুকাই আছোগে অকমান মানে সেইখানে গছ গছনি আছে গতি তখন ওলাই তখন মোক চিনি পাওয়া নাই কিন্তু বাইদে মোক চিনি
1: পাওয়া নাই
0: গতি মোক চিনি পাওয়া নাই এই কোর মানু হেন তেন বলে কয় খুব গালি পাইছে ভেধর ইয়াক মার বলে কয় আর এনেকা করেছে আর তারপর প্রায় চারি পাঁচজনমান মানুষে মোক বিচারি ঘুরি ফুরিছে মানে কি করে ঠিক নাই আর তারপর মানে তাতে আর এঘন্টা মানুষ ইয়াতো হুলস্থুল আর কোর মানুষে আসি লেডিস টয়লেটত সোমাইছে হুলস্থুল মানে এঘন্টা দেড় ঘন্টা মানের পিছত মই তাতে সোমাই আছোকে মই ওলাই অহা নাই আর তারপর এজন অপূর্ব বরা বলে এজন আসে আমার সহকর্মী আর কিবা কারণত সেইফালে যাওতে মোক দেখিলে মোক চিনি পায় গো তখন বলে তুমি ইয়াত কি করছা তুমি ইয়াতে যেহেতু জয়েন করলে বোলো হয় দাদা তুমি ইয়াত কি করে আসা তোমাক তো বিচারি আছে তারপর মই বোলো অকমান ইয়াতে আছো আর এনে কে হা হা হা তুমি বিচারি আছা নয় তুমি কত গলা যোগদান করার পিছন তুমি কত গলা সেইবলি তখন মোক ধরে আনিলে ধরে আনি পেলে সেই করলে কিন্তু ময়ে যে সেই মানুষজন আসিল কিন্তু কোনো নাজানি সেইটাই একটা কথা
1: কথাটো আজিয়ে প্রকাশ হল নে আগতে প্রকাশ হয়েছে এটা
0: আগতে মই এনে কৈছো কলি হলো মানে দুয়েকে জানে বাৰু
1: কিন্তু গুটে অসমে গম পালে আজি গুটে অসমে গম পালে আৰু যদি মই কওঁ সেইটোৰ মুখ্যাংশৰ ভিতৰত পৰে আৰু ইনিংসটোৰ ভিতৰতো মানুহে বহুত বাউণ্ডাৰী মাৰে অভাৰ বাউণ্ডাৰী মাৰে তেনেকুৱা কিবা আছে নেকি আজি শেষ অংশটোত অকণমান শুনিব খুজিছোঁ
0: তেনেকুৱা ধৰণৰ আছে প্ৰথমতে মই যেতিয়া আকাশবাণীত চাকৰি পালোঁ তেতিয়া মোক মানুহে প্ৰায়ে সোধে যে তুমি যে আকাশবাণীত চাকৰি ল'লা তুমি দূৰদৰ্শনত কিয় নল'লা তেনেকুৱা ধৰণৰ সোধে মানে আমাৰ সাধাৰণ মানুহ আৰু সাধারণ যখন শ্রোতা বা যখন মূর পরিয়ালের মানুষই বহুতে সুদে তুমি তুমি টিভিত কিয় নগলা রেডিওত কিয় গলা বোলো নহয় এই ইউপিএসএ আসলে যত মানে সিলেক্ট করবলে যলৈ পঠিয়ায় কিছুমানক রেডিওত দিয়ে কিছুমানক টিভিত দিয়ে তেনেকে মোক রেডিওত দিলে মই রেডিওত আহিলো তেনেকুৱা ধরনের কথা গতিকে সেইটো লৈ বোলো মোর কোনো কোনো অনুশোচনা নাছিল আর পিছলে মই রেডিওত কাম করে বেশিকে মই ভাল পাইছিলো
1: আকাশবাণী গুৱাহাটীলৈ যেতিয়া উভতি আহিল আপুনি শিলচৰ কেন্দ্ৰৰ পৰা তাৰপিছত কিছুদিন হ'লেও আপুনি আছে আকাশবাণীত কাৰণ তাত জুন মাহলৈকে আছে এতিয়া আকাশবাণীৰ আপোনাৰ নেতৃত্বত চলা সময়খিনিত আপুনি ইয়াৰ কিবা দৃশ্য পৰিৱৰ্তন কৰা পথ সলনি কৰা এই ধৰণৰ কথা কিবা ভাবিছিল নেকি
0: মই যিহেতু কবিতা ভাল পোৱা মানুহ আছিলো যে এটা বিশেষ অনুষ্ঠান আমি কৰিছিলোঁ তেতিয়া আমাৰ প্ৰবীণ ভট্ট আছিল আমাৰ হেৰি হৈ মুৰব্বী হৈ তেতিয়া কহৰা যিটো কাজিৰঙাৰ যিটো অভয়াৰণ্য সেই তাৰ মাজত কহৰা নৈৰ পাৰত আমি বালিচৰত কহৰা নৈৰ বালিচৰত আমি এখন প্ৰকৃতিৰ মাজত এখন আমি কবিতাৰ অনুষ্ঠান কৰিছিলোঁ শিলত বহি পেলাই আমি মানে সেই কবিতাৰ পাঠ
1: কবিসকলে নিজে নিজৰ কবিতাৰ
0: আবৃত্তি
1: কৰিছিল
0: আৰু মই সঞ্চালনা কৰিছিলোঁ
1: নিজে
0: সেই অনুষ্ঠানটো আচলতে মই ভাবিছোঁ এটা বেলেগ ধৰণৰ অনুষ্ঠান আছিল সেইটো আমি নিজেই মানে পৰিকল্পনা কৰি কৰিছিলোঁ খুব ভাল লগা
1: অনুষ্ঠান
0: আৰু এটা অনুষ্ঠান আছিল মোৰ কাৰ্যকালতে হৈছিল সৰ্বভাৰতীয় কবি সন্মিলন কোনোদিনেই গুৱাহাটীত বা অসমত হোৱা নাছিল এতিয়া আমি মই মানে সেই কাৰ্যকালতেই সৰ্বভাৰতীয় কবি সন্মিলনো গুৱাহাটীত
1: অনুষ্ঠিত হৈছিল সাহিত্য অনুষ্ঠানটো চোৱা চিতা কৰাৰ সময়ত আপুনি অসম সাহিত্য সভাৰ কেইবাখনো অধিৱেশনৰ কভাৰেজ যিটো
0: মই বিভিন্ন বহুতকেইখন আচলতে কথিকা বিভাগৰ যিজন হেৰি অনুষ্ঠান কাৰ্যবাহী তেখেতেই সেই সাহিত্য সভা অনুষ্ঠান মানিবদ্ধ কৰাৰ মানে দায়িত্ব ল'ব লাগে তেখেতে নিজেই লিডাৰ হৈ যাব লাগে তেখেতৰ লগত টীমটো যায় আৰু গতিকে মই বিভিন্ন ঠাইলৈ যাব লগা হৈছিল আৰু আকাশবাণী যোৰহাট কেন্দ্ৰত থাকোঁতে বোকাঘাটত যেতিয়া সাহিত্য সভা হৈছিল তাতো গৈছিলোঁ আৰু হাওৰাঘাটত হৈছিল আৰু এইপিনে বৰপেটাৰ ফালে শুৱালকুচিত হৈছিল বিভিন্ন ঠাইত যেতিয়া সাহিত্য সভাবিলাক হৈছিল তেতিয়া সেই অনুষ্ঠান থলিতীয়া বাণীবদ্ধ কৰা আৰু সেই প্ৰতিটো দ্বাৰৰ বাটেৰে দ্বাৰৰ মানে অনুষ্ঠান আমি দ্বাৰে দ্বাৰে প্ৰচাৰ কৰাৰ আমি
1: প্ৰতিবেদন এখন কৰিব লাগে আৰু কৰাৰ ক্ষেত্ৰত হয় কি বহুত দূৰত যেতিয়া হয় তেতিয়া সেয়া আমাৰ বাছে দি আনে টেপবিলাক গতিকে
0: অসুবিধা কিন্তু শ্রোতায় গম পোৱা নাছিল আমি কিমান অসুবিধাৰ মাজেদি আমি শ্রোতাক অনুষ্ঠানৰ

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ

আজি 9:20 প্রভাতী তরঙ্গ। আজির বিষয় এলার্জি আর সাইনাসাইটিস। আমার আজির অতিথি চকু কান নাক রোগের বিশেষজ্ঞ ডাক্তার আকৃবা আহমেদ। অনুষ্ঠানটি আগবাব ইন্দ্রজিৎ দাসে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 14555 নম্বরত ফোন করক।
1: আগবঢ়োৱা হৈছে প্ৰভাতী তৰংগ। আজিৰ বিষয় এলাৰ্জি আৰু চাইনাচাইটিছ। আমাৰ আজিৰ অতিথি ডক্টৰ আকৃবা আহমেদ। অনুষ্ঠানটি আগবঢ়াইছে ইন্দ্ৰজিৎ দাসে। আজিৰ প্ৰভাতী তৰংগ অনুষ্ঠানটি এপ'লো এক্সেল কেয়াৰৰ সৌজন্যত প্ৰচাৰ কৰা হৈছে।
2: সজাগ হয়ে থাকক, এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ। শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংৰ বাবে আজি ফোন করক 9957568450।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: অকণমান বেলেগ
1: হয়। এই পার্থক্য সম্পর্কে আপনি কিছু কথা কলে।
0: হয়,
1: এলার্জি সম্পর্কে আমি, ইয়ার কারণ বহুত হব পারে, আমার বিভিন্ন সময় বিভিন্ন কারণত আমার এলার্জি হয়, এই কারণ সমূহের বিষয়ে অকণমান শ্রোতা সকলে বুঝাই কোকসু।
0: সো এলার্জি কারণ বলি যদি আমি ক, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টাডি আছে, আইসাক স্টাডি বলে কয়, 1992 সনতে আরম্ভ হয়েছিল, ইন্টারন্যাশনাল স্টাডি অফ চাইল্ডহুড এন্ড এলার্জিক ডিজিজেস। তাতে স্টাডিট দেখা পোৱা গৈছে যে যখন শিশু যদি প্রদূষণ নথকা ঠাইত ডাঙর দীঘল হয়েছে বা রুরেল লিভিং গাঁলিয়া ঠাইত মানে ডাঙর দীঘল হয়েছে, মানে এলার্জিব ডাঙর হলে কম হয়। আর বাকি হল খাদ্যর লগতো সম্বন্ধ আছে, যেখানে ধর মেডিটেরানিয়ান ডায়েট বলে কো, যখন মানুষে ধর ফল ফল মূল শাক পাচলি আর যেখানে তেল জাতীয় মানে খাদ্য কম করে, সেই স্টাডিট দেখা গৈছে যে তেওঁলোকর মানে এলার্জি কম হয়। তারপরে দেখা যায় যে যখন ওয়েস্টার্নাইজ ডায়েট প্রসেস ফুড যেখানে খায় আছে মানুষকলে, সেইখিনিত মানে কয় যে মানে এলার্জিস বাড়ি যায়। আর প্রদূষণ তো আছে, বায়ু প্রদূষণ আর গ্লোবাল ওয়ার্মিং, এইবর কারণেও এলার্জি বাড়ি গেছে।
1: আপনি এলার্জি সম্পর্কে কলে, এলার্জির কারণ সম্পর্কে কলে, সাইনাস সম্পর্কেও এটা ভাগ দিলে। শ্রোতা সকল, আমি এটা আলোচনার মাজে যেহেতু আগবাড়ি, আপনার মন্তব্য সমূহ আমি আশা করি এই আলোচনা সম্পর্কে আপনাদের আরো কিছু বার্তা প্রেরণ করেছে, কিন্তু আপনাদের এটা আমি যেহেতু আমি আলোচনার মাজে আইসো, এই আলোচনা সম্পর্কে আপনাদের বার্তা প্রেরণ করলে আমি ভাল পাম, কারণ এই আলোচনার কথাখিনি তেতিয়া আরো বেশি ফলপ্রসূ হব। আকো এবার কই দিছো, 03612661876, 03612662325, আপনাদের অনুরোধত এই দুটি নম্বর আমি প্রভাতী তরঙ্গর বাবে দিছো, সুরধ্বনির গীত অনুরোধের বাবে এই নম্বর দুটি নহয়। আপনাদের ফোন করেও আমার অভিজ্ঞ চিকিৎসকগুলো আপনাদের সমস্যা সম্পর্কে তেখেতক জানাব পাৰিব বা তেখেতৰ পৰা দিহা পরামর্শ লব পাৰিব। আমি এলার্জির কথা যেটা কম, হলো আজিকালি এলার্জি বিভিন্ন ধরনের পরীক্ষা ওলাইছে, সেই সম্পর্কে অল্প জানিব বিচাৰিছো আপোনাক।
0: এলার্জি সাধারণত একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে পেশেন্ট করা কি যে ডক্টরে চায় তেতিয়াই ডায়াগনোসিসটো হয়ে যায়, কিন্তু তার ট্রিটমেন্টর কারণে পরীক্ষা কিছু আছে। মেইন গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কয় মানে WHO বলে কয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ওয়ার্ল্ড এলার্জি অর্গানাইজেশনে যে টেস্ট করেছে, এই স্কিন প্রিক টেস্ট বলে কয়। সৰু সৰু কিছুমান এলাৰ্জিনৰ টোপাল স্কিনত দি পেলে তাৰে মানে এটা সৰু এটা নিডল দি স্ক্ৰেচ কৰা যায়, সেইটো দি পেলাই টেষ্ট কৰে। তাৰ আকৌ সেই পজিটিভিটিটো পজিটিভ হ'লেও মানে ক'ব নোৱাৰি যে তাৰ এলাৰ্জি হৈছে, সেইটো আকৌ মানে পেচেণ্টগৰাকীৰ হিষ্ট্ৰী চাই পেলাইহে আমি পজিটিভ হৈছে নাই চাব লাগে। চ' এলাৰ্জিন স্কিন প্ৰিক টেষ্ট আছে, কিছুমান লাং টেষ্টো আছে যে এলাৰ্জিক এজমাৰ কাৰণে, চ' সেইকেইটাই মেইনলি। আৰু ব্লাড টেষ্ট কিছুমান আছে খুব স্পেচিফিক, চব টেষ্ট কৰিব নালাগে, যিখিনি মানে লেবৰেটৰীত পোৱা যায় এলাৰ্জি ব্লাড টেষ্ট, চব ডক্টৰৰ পৰামৰ্শৰ অবিহনে কৰিব নালাগে।
1: নিজৰ ধৰণে কৰিব বিচাৰে তেওঁলোকে, নিজেই বুজি পোৱাৰ নিচিনাকৈ। ইয়াৰ আগতে এগৰাকী অতিথি আছিল আপোনালোকৰ চিকিৎসালয়ৰ ফালৰ পৰা, তেখেতে কৈছে যে চিকিৎসক এগৰাকীৰ ওচৰলৈ ৰোগীগৰাকীক যায়, তেওঁ আচলতে লক্ষণ সমূহ কলেই হয়, কেতিয়াবা তেওঁলোকে নিজৰ ৰোগটো কৈ দিয়ে যে মোৰ এনেকুৱা হৈছে, তেতিয়া আচলতে তেওঁলোকে নিজেই ধাৰণা কৰি লয় আজিকালি। আৰু বিভিন্ন সময়ত আজিকালি ছ'চিয়েল মিডিয়াতো বিভিন্ন ধৰণৰ তথ্য পাই থাকে, গতিকে বাইদেউ কোৱা ধৰণে যিকোনো যেতিয়া পৰীক্ষা কৰাব আপোনালোকে, সেয়া চিকিৎসকৰ পৰামৰ্শৰ ভিত্তিতহে হোৱা উচিত। আপোনালোকৰ ফালৰ পৰা বাৰ্তা পাইছোঁ, এতিয়া কিছু বাৰ্তা পূৰৱী শৰ্মা বাইদেউৰ প্ৰতি আত্মাৰ শান্তি বিচাৰি আপোনালোকে বাৰ্তা প্ৰেৰণ কৰিছে। আৰু তৃষ্ণা কটকী ৰেডিঅ' চিটত অনুষ্ঠানী শুনি আছো বুলি কৈছে, ভাল লাগিছে, কাৰণ এতিয়াও ৰেডিঅ'ত শুনাৰ, কিন্তু ৰেডিঅ' অনুষ্ঠান ৰেডিঅ'ত শুনাৰ মজাটোৱেই সুকীয়া নহয়নে? আগতে আমি নাটক শুনিছিলো, নাটক শুনাৰ লগে লগে আমাৰ কল্পনাৰ যি প্ৰসাৰ লাভ কৰিব পাৰে, আমি যদি দৰ্জাখন বন্ধ কৰা শব্দটো শুনিলে আমাৰ কল্পনাই সেইটো বিচাৰি লয় যে দৰ্জা এখন বন্ধ হৈছে, কিন্তু এতিয়া দেখুৱাই দিয়াৰ লগে লগে সেই কল্পনাৰ ৰাজ্যখনৰ পৰা আমি আঁতৰি আহোঁ, নহয়নে? আমি এতিয়া সময়ৰ লগে লগে প্ৰযুক্তি উন্নত হোৱাৰ লগে লগে আমি ফেচবুকলৈ আহিছোঁ বা আপোনালোকে আমাক দেখা হৈছে, কিন্তু ৰেডিঅ'ৰ অনুষ্ঠান ৰেডিঅ'ত শুনাৰ মজাই সুকীয়া, গতিকে আপোনালোক প্ৰত্যেকেই একোটাকৈ ৰেডিঅ' ছেট আপোনালোকৰ ঘৰত ৰাখিবচোন। আজিকালি ৰেডিঅ' ছেট নাই বুলি নক'ব, কিন্তু ৰেডিঅ' ছেট আজিকালি বহুত পায়, আৰু আজিকালি ছ'লাৰ ৰেডিঅ' ছেটো পায়, বেটেৰী নালাগে, কাৰেণ্টৰ কোনো প্ৰয়োজন নাই, সূৰ্য ৰশ্মি তাত পৰি থাকিলেই পেনেলখনত আপুনি আৰামত অনুষ্ঠান শুনি থাকিব পাৰে। গতিকে দীপাঞ্জলি দাস বৰুৱা, উত্তম কুমাৰ ৰয়, বংকিম দাস আপোনালোকৰ বাৰ্তা পাইছোঁ, মধুচন্দা শইকীয়া অৱশ্য সোণাৰীৰ পৰা আমাৰ এগৰাকী নিয়মীয়া শ্ৰোতা, আপোনাৰ বাৰ্তা পাইছোঁ, অপৰাজিতা গোস্বামী আপোনালোকৰ পৰা আমি বাৰ্তা পাইছোঁ, কিন্তু আপোনালোকে এতিয়া বিচাৰিম যে আপোনালোকে এই আলোচনা সম্পৰ্কীয় বাৰ্তাহে প্ৰেৰণ কৰিব, কাৰণ তেতিয়াহে আমি আৰু আগবাঢ়িবলৈ সুবিধা হ'ব। যিদৰে

0: প্রথম রাগিনী সিনেমাখনৰ এটি গীতৰ কিছু অংশ আপোনালোকে শুনিলে। শ্রোতাসকল, আজির এই অনুষ্ঠানটি প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি আগবঢ়োৱা হৈছে এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের সৌজন্যত।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক, এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
0: শ্রোতাসকল, আকৌ আমি আলোচনাৰ মাজলৈ আহিছো। এগৰাকী শ্রোতাৰ দুটা প্রশ্ন আছে, সেই দুটা প্রশ্ন আমি একেলগে লৈ লম। বাইদেউৰ পৰা এটা কথা জানিব বিচাৰিছো, বৰ্তমান সময়ত এলাৰ্জি বৃদ্ধি পাইছে, গতিকে এই সম্পর্কে ইয়ার কারণ কি? বর্তমান সময়ত এলার্জির যে সমস্যা বেশিরভাগ মানুষরে আমি দেখবলে পাও, ইয়ার কারণ সম্পর্কে আপনার পর জানি বিচারিছো। তারপর শ্রোতাগী দুটা প্রশ্ন আছে, সেয়া আপনার পর আমি জানি বিচার।
4: হয়, এলার্জির আজিকালি দেখা যায় যে বেশি বেশিকে মানে আমি দেখা পাও। মেইন কারণটো এয়ার পলিউশন, যেটা বায়ু প্রদূষণ হয়ে আছে। তারপরে আজিকালি যেটা সিটি লাইফ, যেটা আর্বানাইজেশন হয়েছে, বেশিরভাগ মানুষে ঘরের ভিতর অধিক সময় থাকে। ঘরের ভিতর বেশি অধিক সময় থাকার বাবে ইনডোর যেগুলো এলার্জেন, ঘরের ভিতর যেখানে মানে ন্যাচারাল যেগুলো মানে প্রোটিন সাবস্টেন্স, যেগুলো ডাস্ট মাইট, ফাঙ্গাস বা আপনার কিছু পোহনীয়া জন্তুর নোম, সেইবোৰ প্রতি এলার্জেনিসিটি বাড়ি গেছে। সো ইনডোর এলার্জেন্সর মানে ইনসিডেন্সটো বাড়ি গেছে। আর মানে আগতে যেটো কলো, মানে খাদ্য, যেখানে ওয়েস্টার্নাইজেশন অফ ডায়েট, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট যেটো চেঞ্জ হয়ে আছে, সেইবোৰ কারণে এলার্জি বাড়ি আছে। আর যদি ফ্যামিলিত মানে যদি মাক দেউতাকর মানে শিশু এটার মাক দেউতাকর এলার্জিক ডিজিজেস থাকে, তো সন্তানের হওয়ার চান্স বাড়ি যায়, ইনসিডেন্স বাড়ি যায়।
0: এগারী শ্রোতার পর দুটা প্রশ্ন আছে, একগারী শ্রোতা ধ্রুবজ্যোতি কলিতায় একটা কথা কৈছে যে বজারত প্রতিদিনে নতুন নতুন খাদ্য সামগ্রী, ব্যবহার্য সামগ্রী আছে, যে কথা আপনি কৈছে, ইয়ার প্রভাব দীর্ঘকালীন প্রভাব শরীরত পড়ব পারে নাকি আপনার পর জানিব বিচারিছে।
4: বজারত ডেফিনেটলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা কৈছে। আজিকালি যে প্রসেস ফুড দেখা যায়, প্রসেস ফুড আর কোল্ড ফুড, মানে যে ফ্রোজেন ফুড বেখিনি পাওয়া যায়, এই ফ্রোজেন ফুডের যে কোল্ড চেইন বলে কো আমি, সেই কোল্ড চেইনটা যদি আমি ভালকে মেইনটেইন করা খুবই দরকারি। কেতিয়াবা দেখা যায় যে ফুড পয়জনিং বলে আহে, নয় লড়া ছলী বোলে খালে কিবা একটা ফুড পয়জনিং লো আহে, কেতিয়াবা এটা একটা এলার্জিক রিয়াকশনও হব পারে। কি হয়, এই কোল্ড ফুডত কিছু মানে ভালকৈ যদি স্টোরেজ নকরে, হিস্টামিন বলে একটা বস্তু থাকে, ব্যাকটেরিয়াবুর মানে ব্যাকটেরিয়াত হিস্টামিন কন্টেন্ট বাড়ি যায়, পড়ার কারণে সেই তার একটা রিয়াকশন হয়। আর ওয়েস্টার্নাইজ প্রসেস ফুডের কারণে এলার্জিক।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিরতার জেগা কেথানা বাংলি বন্তি দিমৌপি আসামাল লঙ্গলাঙ্গেঠে আসাই কেন বুটাল কাতরা দুবমলাং ননা মাত লাঙ্গেঠে এলং হাওয়ার ট্রক প্যান বাংসুরি থংকেপ্রা ট্রক সি সোসে আরারা তুম কানা হক চেতং নাংলো

আসাম এছ ডি আৰ এফ হামফাং পেন কাপাচিনি পনাটেং ন নামাত লংক্রেহিনী রেভিনিউ সার্কল পেন ফাই সিরকেপ কেপরা সিরকেপ আর পেন বাং সুরি থংকেবরা টক্সিরা বাং থংকেবরা থমারা লাতুম কানা হক চেতং নাংলো পাতুমি সনিতপুর আহাবার আলং সারিদুয়ার রেভিনিউ সার্কল আংকাং আলং ইনুত আমি আফ্রান দামলো লাসো আফ্রান কে দাম পেন নামাত লাঙ্গিঠে আলং আফ্রান কে দাম আফাই কে বাং প্লি আন বাতলো লখিমপুর আহাবার আলং কে অংনায় বাং সুরি থংকেবরা ফো আর আতুম কিসুম চেতং নাংলো লং কৈরাপ্লি আকেরাব কুন্তুরি কিম পঞ্চি কেনাং সদা হরমু রন বাকন বম লোপসি কাছারি আহিন পেন পাচি নিল আসাম এসেম্বলি ইংডেং ট্রক সেশন পিনি নি নের ক্যাপ আনিল এসেম্বলি আহেম আলং পাতুমি স্টেট আলং নিংকান ফ আলং হেক্টর সুরি ক্রে ফরা ফারু নের ক্যাপ রা ট্রকেবরাই সি আলং লি কাছারাই থাপ পেন পেজকপন লোপসি হামফাং মিনিস্টার জয়ন্ত মল্ল বরুয়া পাচাতাকল এমএলএ দীপ্তিময় চৌধুরী কার্যুকে থাক আলং সি লাসোয়ালাম থে পাচাতাক বনল আলাংলি কানিং জি স্টেট পেন হেক্টর লাখ কে থমরা সুরি ক্রে হিনীরা ফারো সিরকেবরা নেরকেব কেবরা হিনী নাম্পি অলংলি কেননপুটা আরনরি কাছারি আদি ডেংসি দোলাং লাপেন স্টেট আলং দিহিনা নিংকান সুরি হিনীরা ইংকরা ফ ইংকরা ট্রক আহুত আংতান কে জুই কেলাং বাং ফুয়াফাই বাত বাত সি বাং সুরি ফ্লিকেবরা ট্রক সি আন বাত লোপসি হামফাং মিনিস্টার অজন্তা নিয়োগ পাচি নিল চিফ মিনিষ্টার আত্মনির্ভর আসাম অভিযান কেবে সেনপেন কিচুন পনাপুথাক স্টেট ইন্ডাস্ট্রি কমার্স লাপেন পাবলিক হামফাং আহিন আর প্রকৃত মিনিষ্টার বিমল বরা পাতুমি কাপ্রেক কাপ্রেক ব্যাংক লাপেন হাওয়ার ইন্ডাস্ট্রি লাপেন কমার্স সেন্টার আসাই কিয়াতুম পেন কাচেতং দুপন লোক চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচেপামে ফুপেন পাতুমি দিসপুর লোক সেবা ভবন আলং স্টেট আতুমফান কি পিপন আকেরাম আবার সাই সুরিহিনী রঙ্কয়রা ট্রক টক্সি দিহিন আনিং কানাপুথাক ইসি ক্রুংসাই আমে পেটুপন লোক আসামিস লামারজান আলং চেপারজান বাংফি পুরবি শর্মা পাতুমি আর্নিকাং সাম আরং চেবৈ টাংলো ফারুক্রে সিরকেপ রানের কেপ কেপ আনিং কান নিপ বরুয়া কাচারি পন আজলি নবু আলামারজান পেন আসামিস লামারজান আলং আকিং কাম কাছি জরুন আলংলি বাংফি অভিমান পিতা পুত্র হুনময়না প্রথম রাগিনী বারুদ সিরাজ জীবন নদীর দুটি পার নায়ক প্রভাতী পক্ষীর গান কইনাদান রক্তবীজ লাপেন বিধাতা জগজাক পেনাং আনং কেথে ডং ডং লামারজান আলংতা চেপারজান দল আলাংলি আরং গাছে বয় আহুদ আচর চেপারজান বাংফু তপন দাস লাপেন আসুপি আফানসি চেপামু টেকাংলো চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আলাংলি আরং গাছে বয় আলং নিংডুক দুনলো আলাংলি ফান আরং কেথন্দাম আহুদ আসাম সরকার পেন মিনিষ্টার বিমল বরা চেতং দুনসি কেজুৎসি আমানাপিং পি বাজির দুনলো স্টেট রাইকম হামফাং পেন স্টেট ফান কাংরি কাংখ্রাং হরমু পেন কাপি জকপন আফান মাং সিদ্রাক সাপুথাক কাতারলিপ এদু বইল লাসো কাতারলিপ আংডেং পেন পাতুমি ডিব্রুগড় রাইকম আহিন পেন হাওয়ার গাহাম বজার আলং সিকুয়াপট্টি আলং তারলিপ দামসি কে অংডুং কাংরি কাংখ্রাং হরমু লাপেন টাংকা তা নেট পনল আন সোসে লামথে কাপাং রুম পন আফান রাইকম আসং আতুম কাতারলিপ এদু বইল কার্বি আংলং অটোনমাস কাউন্সিল কাছারি আহিন পেন আসাম গভর্নমেন্ট সেলটেক্স হামফাং পেন আবারিম জয়েন্ট কমিশনার লাপেন কার্বি আংলং হাওয়ার কাউন্সিল পেন আবারিম কংচুন তেনজিং ইংটি আরং কাছে বয় আলং নিংডুক দুনলো আলং লিফান আমান আপেন কিপি পেন কাউন্সিল এফাক লুকিডু পেন পিনি ডিফু আলং কেডু কাউন্সিল সেক্রেটারিয়েট ইংকির চেক পোপসি পাচে থাংলো লাপেন কে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাটু কাছে পাতি আলং স্পেন হ্যান্ডলো আফ্রাংসি ফাইনাল আলং কেলি দু নাসং পাথু বেয়াজু ইউনাইটেড আমেরিকা টেক্সাস ডালাস স্টেডিয়াম আলং কাপি দুপন আফ্রাংসি সেমি ফাইনাল আলং ফ্রান্স আফান হিনি ভাইভিয়া গোল পেন পেরেমসি ফাইনাল লিডুনল স্পেন পেন মাইকেল আয়ার জাব্বল সি কাপাথু মিনিট ইংকয়রা হিনি আহুত আফ্রাংসি লাপেন পেড্রো পর্বে মিনিট ফকেব্রানের কেপ আহুত আদুন্ধুয়া গোল পিপনসি কে হাই পাতি নিপনল কাপাথু কাচিপাতি আদুন্ধু সেমি ফাইনাল পিনিয়াজু এটলান্টা স্টেডিয়াম আলং সি আর্জেন্টিনা লাপেন ইংল্যান্ড আংবং পাথুপো বিয়েটা পানসি কাংতনিকলো

লাকে আকাশ ফানি গুয়াহাটি মহাবাহু বিকে জাখং নিফাই ক্রিপ ঠেলাঙানি কার্বিং ডেং আলং নিলি বন্তি টিমুপি কাদু কফে ফান্তা কার্জম পাজিরসি কার্বিং ডেং পুথ ডাং পন্থুল কার্বিং ডেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা টকরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির ক্যাব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকরা ট্রক আনলো আদুন থুং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সালাম থি আরজি সানাং পিনিয়া সালাম থি বিলো জর ঠেক থেতা বান্ডু উসো পেনান চুপি ঠেক থেতা বান্ডু আহেম ফুয়া বাংসি বানসত কে মান পফান কে পুদা লামথে কে মান বিলো জর জি জি পুরা পেনাং ঠেক থে দেত মাতে এনাম পিয়া বাং আবি দেত লতি হেম জিবি কক সি আ আন্থ নাং কক লাপেন লাসন থাক থাক সি আসুপিতা আপর পেনলে পেনান চুপি ঠেক থেতে আপিয়াপো আকেংরি দুবেরপো আনকে আপে আরি পিন্ডেং সুম্পদ লাপেন কিসু কেউন এ সেতা লাংনাং কপো লাসন সি বান মাতে সাকর টিভি মান দেটপো লাসি বিলোতা কেপানাং জি আফান সি বর ইনাং জি লাপেন এসোপিতা আপর লে নাং লেইলতে পেনান কে পিসি কেমবি বলামথে লাসি সারলামথে পুলো বিলো জ ঠেক থেতা বান্ডু উসো পেনান চুপি ঠেক থেতা বান্ডু পিনিয়া সারলামথে লাপান হেনল পিনিকে ঠেলাঙানি আপচি আংডেং জারিবাংনি গেহাং আলুঞ্জির লংপেন আপ্রাংসি আলঞ্জির অর্জেক সানাং কিলঞ্জি মারি রং ফারপি আলুনালামথে আপর আপর পেন মাংমুন তথাংতে অর্জেক সানাং

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কেবা নাবা থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবা নাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দৌঞ্চি লাহেনল এরং আথেংপি চরলুটি রংকেপ আথেংপিয়া রং ই থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটি পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইকপু লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি ইং কেবা মিডিয়াম বি পেন মিটার ফারু প্লিরা ক্রে সিরা তগুরা ফ কিলো হার্স পেন ফারু টক্সের এঙ্কর সির কেবলা পেন মেগা হার্স পেন দে ফারু ইসিরা ইসিরা তগুরা ট্রক হ্যান্ড আদন্থ আং দেং নাম দিয়া প্রাং পেনাপ কার্বি ইং দেং আলং কপি পিসি কিরত কিপার জীবন এক জিমা ছাতা নিক সেনাং পেনাপ কে থেমান আনি কার্বি ইং দেং আলং আপ্রাং সি বিরতার জুগলং পাদন্থ সারলামথি লাপেন পেনাপ কে থেমানানি অপসে লুনবাড়ি মাংদেং আলং হমসিরা তক বিপি রূপ সিং বি লাপেন জর সিং বি কিলুন আসনসন আলুন জির আর জুগলং প লাপেন রুম আউর তুম মানে ফাক তুম কাচলং বের আকিসু লাপেন লবাংসু আকিসু পেন কবুসন সি কে খাং পঞ্জিমা মাংস পুথাক লামজির আর জিগলং প কে থান পঞ্জি ডক্টর এলিনা তেরাংপি তটাংটি পুথত আংদেং জারি বাংনিং কে হাং আলুঞ্জি রলং পেন লুঞ্জির আর জিগ সানাং কিলুঞ্জি ময়না তেরনপি আলুনালাব থে মালং আরি আরি

আংরেং চারি বাংনিং গেহাং আলুঞ্জিরা লংপেন পুথত আদুসি আলুঞ্জিরার জেক সেনাং কিলুঞ্জি পখিলা লেকথিপি আলুনারামথে পা ও ভি রাবরাবকে।

0: গয়া মহিলাৰ অনুষ্ঠানটিৰ ইমানতে অন্ত পৰিল।
1: সরকার থেকে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1-4-555 নম্বর ফোন করক।

ছাত্র ছাত্রীলৈ প্রীতি আর শুভেচ্ছা জানাই আজির অনুষ্ঠান মুকলি করেছো। আজি তোমালোকলৈ আগবঢ়াইছো লক্ষ্মীনাথ বেজবৰুৱা রচিত সাধুপুথি বুঢ়ী আইৰ সাধুৰ বান্দৰ আৰু শিয়াল শীৰ্ষক সাধুটিৰ অনাতাঁৰ নাট্যৰূপ।

0: খাইজে মাকলি দিছিলা, মিয়ার খাইজে সুবা দিছিলা, দই খাইজে টেকেলি দিছিলা, আর গুড় খাইজে মলা দিছিলা, তারে পোকা তুলিল।
1: Oh, man, I'm too bad. Oh, man, I'm too bad. Oh, man.

0: আমন্ত্রণ করিলে পাঞ্জাব হরিয়ানাত খুব বেশিকে মানে কৃষকে ব্যবহার করিলে, তার ফলস্বরূপে এতিয়া তার মাটির অবস্থাটো বড় ভাল নহয় খেতির বাবে। দ্বিতীয়তে তাত ক্যান্সার বা কর্কট রোগের মাত্রা খুব বেশি হারলৈ বাড়িলে। এতিয়া মূলতে যদি কারণ অলপ হলেও কিবাটো মানে ধর সচা সত্যতা অলপ হলেও আছে বলে ভাবো, যদিও আমি ডাঠি কব নো যে এইটাই কারণ। হে আপনি কোয়া কথাটোর লগতে মোর মানে পাঞ্জাব হরিয়ানা হরান্ত আছে, আর সেই হিসাবে কিন্তু উত্তর পূর্বাঞ্চল এতিয়াও বাঁচি আছে। আর এতিয়াও মানে যদি আমার কৃষক খিনি সজাগ হয় আর ধর ইয়াতে আপনার আনটাস বহুত বিশেষকে পাহাড়িয়া অঞ্চল আমার কার্বি আংলং ডিমা আসা এই সময়ত এতিয়াও সার প্রয়োগে নকরে
1: জৈবিক সারটিক হয়ে আছে এটা। আর এটা তার মানে আমার হাতত সময় এটাও আছে, মানে সুধরণের সময় বলে কলেও
0: আমি
1: বহুতকে সময় হয় আমি সুধরাব পারো। এটা যে আমার ক্ষেত বাঁচাও অভিযানের কার্যসূচীর কথা আকো আছে, এটা আপনাদের ইয়ার বাবে নিশ্চয় বিভিন্ন ফিল্ডলে গেছে, আপনাদের কৃষক সকলক লগ করেছে, বর্তমান পরিস্থিতি কেনে দেখা গেছে? যে কিছু নিশ্চয় এনেকা ঠাই আছে যত রাসায়নিক সারের খুব প্রভূত প্রয়োগ হয়েছে, বেশিক প্রয়োগ হয়েছে, গতি সেই ঠাইবিলাকলে গিয়ে আপনাদের কি লক্ষ্য করেছে?
0: সব এইখিন কাম আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বহুত আগরপ্রায় করে আসিল, মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনত আমার যিনি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে এই কামখিনি আমি বহুত আগরপ্রায় করে আসিল। আমি প্রশিক্ষণও বহু সময় দি থাকু যে ঘর জৈবিক সার কেন প্রস্তুত করব পারি কম খরচত, এনেকা ধরনের আমি কাম করে আসল। আর আমি এই কিছু অঞ্চল আছে যত সার প্রয়োগ বা বিশেষ সার প্রয়োগতকে বেশি কীটনাশক প্রয়োগ বহুত বেশি করে সেই সময় অঞ্চলতো আমি তেতিয়ারে চেষ্টা করেছিল, আজি 2016-17 চনের প্রায় আমি চেষ্টা করে আছো আর বহু ক্ষেত্রে আমি লাভবান হয়েছো। কারণ আমি বুঝাব পারিব লাগিব যে বহু ধর আপনি যদি নিজের কারণেও বেলেগকে খেতি করা খাব কারণে খেতিডরা বেলেগকে করে আর বিকিব কারণে যদি বেলেগকে করে তেনে অবস্থাতো, কিন্তু যোনটো খেতি বিকিব কারণে করেছে তার যদি বেশিকৈ দিয়ে আমি কৃষক সকলক সজাগ করব লাগিব যে তাতো যোনটো বস্তু দিব সি মাটিলৈ গৈ মাটির পানি প্রদূষিত করলে সেই পানিয়ে কিন্তু আমালে আহিব, কারণ অল্প দূরতে আমি নিজের কারণে করেছো বেলেগকে, কিন্তু সেটা আমার ইমান ফল নধরব বেলেগকে করাটো। অর্থাৎ আমি সজাগতা যেটা করাম বিশেষকে দুটাত আমি গুরুত্ব দিব লাগে, যে স্বাস্থ্য গোটেই গাঁৱৰ বা গোটেই আমার রাজ্যখনৰ স্বাস্থ্য আমি ভালে রাখব হলে আমি কিছু বস্তু মানি চলিব লাগিব, আর দ্বিতীয়তে আমি এইটো সজাগ করব লাগিব যে আয় কেন বাড়ি, কারণ কৃষকজনের কারণে আয় বহাটো বড় জরকারি। আর যদি আমি এই বিশেষ এই দুটা বস্তু যদি আমি একদম গুরুত্ব সহকারে আমি দেখাব পারো বা বুঝাব পারো নিশ্চয়কে এই সহজভাবে আঁকালি লো।
1: হয়, এটা আর একটা মানে প্রশ্ন মোট মনে আছে, এটা ধর কোনোবা এডোখর মাটি অতিরিক্ত সার প্রয়োগের ফলত অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলত বছর বছর ধরে তেনে চলি আছে, মাটিডোখর রুগিয়া হয়ে গেছে, অনুর্বর হয়ে গেছে, তার যুর উপাদান থাকবলে নোহা হয়ে গেছে, গতি এটাও যদি সেই কৃষকজনে আগর অবস্থালে এটা ঘুরে যাব বিচার তো বতরও যদি ভালক লগ দিয়ে তো কে বছর মান লাগিব? বার
0: আমার যোনটো অর্গেনিক ফার্মিং অর্থাৎ জৈবিক খেতি জমি আমি কম, যদি সার্টিফিকেশন মানে আপনার প্রমাণিত জৈবিক খেতির বিষয় আমি কব যাও তেনেহলে মানে স্থান যোনটো সলনি হবর বাবে তিন বছর একটা
2: ট্রানজিট,
0: পাঁচ বছর একটা ট্রানজিট জোন অর্থাৎ মানে সময়সীমাটোর
1: সিটোলে
0: হয় হয় হয়, এটা আমি কি করো আমি ক্রমান্বয়ে রাসায়নিক সার কমাই আনুয়ে লগত আমি জৈবিকভাবে সেই মাটিডোখর পোহপাল দি
1: তাক আকো আগর অবস্থালে লৈ আহি
0: লৈ আহি জৈবিকভাবে আমি তাক তেতিয়া তেতিয়াহে তাক সার্টিফিকেশন করব পাৰিব যে সেই মাটিডোখরৰ পৰা যোনটো ফসল
1: উৎপাদন হব তো জৈবিক ফসল,
0: জৈবিক ফসল হব আর নহলে কিন্তু সার্টিফিকেশন করব দিগদার হব, কারণ সার্টিফিকেশনত তেওঁ যোনটো হিস্ট্রিটো লোৱা হয়
1: হয়
0: বুৰণ মানে সেই মাটিডোখরৰ বুৰণজি যে কি আছিলে কিমান কি দিছিলে
1: হয়
0: হয় সেই কথাখিনি আপুনি কোৱা দৰে
1: মোটামুটি পাঁচ বছর সময় লাগবে,
2: মিনিমাম পাঁচ বছর তাতকে হয়তো বেশি তাহলে
1: কন্ডিশন হয়ে যাব পারে হয়তো, কিন্তু
0: সব বছর লাগে এটো আপনার কলোনি তো প্রক্রিয়াটো
1: আর কিন্তু সেই পদ্ধতিলে উভতি যাওয়াটো এটা বর্তমান সময়ের আহ্বান আসলে
0: হয় নিশ্চয়কে, কারণ আমার কৃষকের ঘরতে বহুখিনি বস্তু আছে। এটা যদি সহজভাবে আমি উদাহরণস্বরূপে কব যাও আমি ধান কাটিলো বহু ক্ষেত্রত আমি ধানের নরাখিনি যদি আমার বেলেগ কাম নাথাকে, আমার যদি গরু গায়ে নাথাকে বা জীব

0: রিজওয়ানুল হেলিম আর ডক্টর গৌতমী কটকী আহি আমাকে এখানে সময় দিলে। আশা করছো আমার এই আলোচনাটি শুনে আমার শ্রোতা সমাজ উপকৃত হয়েছে। আপনার দুইগারকে ধন্যবাদ জানাই। আজির কৃষি জগত ইমানতে সামরিছো,
1: ধন্যবাদ।
2: আজির কৃষি জগত অনুষ্ঠানত শ্রোতাসকলে ক্ষেত বাঁচাও অভিযান শীর্ষক এটি আলোচনা শুনিলে। আলোচনাটির ভাগ ললে রিজওয়ান উল হেলিম আর ডক্টর গৌতমী কটকী। অনুষ্ঠানটির আঁত ধরলে ভাস্কর জ্যোতি আচার্যয়, প্রযোজনা উৎপল বরার।
3: কৃষি জগত অনুষ্ঠানটি শুনিলে।
4: ওয়ার্ক ফ্রম হোম, অধিক বেতন, মাত্র এটা ক্লিকতে।
5: আরে বাহ,
6: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব। আৰবিআইয়ে কয়
7: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
8: পিএম জয় অব গৰীবৰ কি জয় বন গৈ হে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাপাহ নিবেদন কৰা হৈছে এটি বৃন্দগান, গীত ৰচনা তফজ্জুল আলীৰ।

0: www.norupot.inot নতুন ভারত নরূপত আকাশবাণী।
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাওঁ মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাওঁ মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।

মঞ্জুস্ত গোস্বামীর কণ্ঠ গীতটি শুনিলে গীতর কথা আছে কেশব মহন্তর প্রযোজনা অসীম হাজরিকার। আকো শুনোহক অনুষ্ঠানটিত এবার আগবাইছ মঞ্জিরা গগৈ বরুয়ার কণ্ঠরীতি গীত, গীত রচনা প্রফুল্ল পাঠকর, প্রযোজনা বিপুল বরুয়ার।

আকৌ শুনো হওক অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহ পূবালীর সুর অনুষ্ঠানত আগ্রহ হৈছে হরেন্দ্রনাথ কোঁৱৰ আৰু সংগীতবৃন্দৰ কণ্ঠত তিৱা গীত।

0: Harry! Harry! Huh? কি হল? তাহলে দেখো একটু মাতপুর করা নাই। ও খাবার ইমাম কোন ঘরে উঠে যে?
1: ইমার্জেন্সি। বেশি দেরি করে লাভ নাই। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠক। আইডো তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স পাঠক। সারক আকৌ আইসিইউত ভর্তি করব রিপোর্ট পাইছো।
2: মাঝাম বিল নাকি নহয় নে?
0: ও হরেন দা
2: কোমানি যোৱা নেকি বাৰু তুমি?
0: নাই নাই নাযাওঁ, মোৰ বন্ধু এজন আহি আছে, ট্ৰেইনখন লেট, সেইকাৰণে ৰৈ আছো।
2: এ নকবা, আজিকালি চব লেট, চব ট্ৰেইনে লেট, এইখন কি ইখনৰ পাছত সিখন দেখিবা চব লেট মাৰি আছে আৰু। ঠিক আছে, এতিয়া বাৰু মই দেৰি নকৰোঁ কথা বতৰা পাতি, মোৰ মানে কাম এটা আছে। জানাইতো মোৰ বেলেগ বেলেগ ধান্দা, মানে বিজনেছ, এই ঘৰ ধৰকে হোটেল এখন পাব লাগে, এই মানুহ অলপ বাহিৰৰ পৰা আহিছে, তেওঁলোকৰ লগত কিবা অকণমান হেৰি কওঁ, আহোঁ তেতিয়াহে নহয় জানো।
0: ঠিক আছে ঠিক আছে,
2: আহোঁ লগ পাম দেই।
0: ঠিক আছে।
2: মই এটা কথা ক'বলৈ পাম।

0: চিত্রগীত অসমীয়া সিনেমা গীতৰ অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল।
1: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ওর দূরদর্শন কে সভি চ্যানেলো ওর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী ওর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী ওর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত
2: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত সংগীত নাটক খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত নর